মথঙ্গল খুব খোঞ্জল সে হুইজোম নবোমদি সরিতা গসমীর অনেক পুন্ম খোঞ্জলনি সৈরেব বি জয়েন্দ্র কুমার শর্মা।

0: kai manai hung iku thangrue khatle againa ani mi ron om sung mai ri rai thangno bariak le tu thangrue haibom program bina chat om nong sadam no thaulia pupi chang pupi na chong khale kama om ningting chongla intun om kathai nu ruan ningting nu ruan om chongla kasam sok lang bariak sa no pithang roe khale ngai ono ani mi bing langle thaitang makno inja le thaija no bariak pitu thang roe ani impui cha na all india radio bi chondon badam lo su nu tha katang ono haya anin impui ting le chat akhat lang basing cho thang no phun hong thang roe againa lausuno kasanu binga thaudam nukan bi kaisingpu barwan chondon sita nu bi ngaisanu bakaba amdam nula maire inja phunhung thangno khale chondon karyang ngai thang onu minun ron pan bina haiba chondon bapung phanu bakaba amnu pitu thangroe all india radio in pui chondon sainku ki khit no tudam ding ro mibing ding son kai intun be anya om chondon lang tangai katak amroe the importance of autonomous district council and education om kathoi tanu
1: kama nani na all impui student union bi chon phon ong bi pam chon chuika nga po tiloka intun i su na tu nu chon lediga taino pam
2: ani na kon nga no aina secretary ton ka mi ga ani impui ro na sa ka tai nen za kha ri ko nai to ma ka thai tham ani di man thai tham ma ka impui ro ni bo pam bo swaroim ti hai hai tangan noi mak sem thai to mai ti zero ma khasa ani pero ning thai ma ko mai ti da ani aya ani popularity at song ka tar ka ami di ga ni meeting be ti ga ani pam pam function unai san to lo ga popular phun jana ni to mang jam e di ga ni calendar print to lo ga sa ka tai ni zeleng rong bi uno ani community ron kho le ti ga pang cyclone na ko ti ga calendar jolo ani pui cha tino ame ani student ne unai to me ti na publicity to ga ni ti ga zwan ga ti ga calendar as one tin ti ga zwan ga ha jama ka ni student ron mi bing kha wa kg bin na thau ga class a bin na thau ga ba tang ga ni phan rai se de san ani ti ga nam nam om student ne unai to thang lo ga nam nam bi unai san student unai san ron kha wa intras to thano ka panrais le kan ga sungai mithin na dia ani pikhai mai ha jama ka ni songjam no ti ma te be ani ai isosan niom to de nen om union na popular pito ma jam e di ga ni mi ping ga na so sam lo ga ka tup ka ani conference lang rang jo di ga sungai ni bi ngam san changwan ni bi conference to la la so di ga so thang e ngamang bi changwan thum bi ti hung to jo di ga tiga tam kani tiga han thang no tiga conference le tiga to ka ungai dilo ha jama ka ani impui no lak pia ilak sing bia ilakhat bia kha ilakhat bia kha pas to mang jame ticket notice kha so lo ga sas di dar wan tiga sas bi ungai to lo ga ani mi ping jana nam nam bi tiga she lo ga ticket om notice mi ping ko ti information to ga pi she ngai ti lao de ha jama ka ani na phun thang dam nu chon do ang ke sem le ti ka mi bing na cooperation pi thang ga union women's youth club don na ti ka cooperation ani student ne ne nga cooperation pi sui ga pi thang ga ti ka so ma thang thang to ga ti ka to hung ai ti da tun tun le to sui ga to me ti ti da ani ya ha ya popularity jo ba tum ba mi bing na le ani tribe recognize nong sui ga mibing nele ni ding riko nai thang re ti ti da ani song sam la sam lang ni nam kha le nam kha mai thai man thai kle lang ti ma te be ani song sam lang na ani platform kha rang tom no ti ma te be unai san conference hapai ba to ga ong ne sa mo ti le me ninge ha jama ka student to na larik bu so lo ga bu so thang na no rol lang le bu so thai ta no ong no rol lang le mani ga to malaric thai jilo ga pam chuan to la lang wo dino thai ma ka le ong le xe ma am nu jai te re pe na ani seminar pai career counseling pai ka to ka class le lo thang lo ga na sa no la ma ma na jong sa jong in ja lang lam pui sen tui lam pui jong sa lang jong lang te ma te bom duty bom sin pham ma dau sa no jong dam lang lam pui ti ga sa thang no rin thang lang darka amo dia mane nge tere bana pa le ka to kwa lo thang lang le tika ibai bi thang no me
1: uzan Olympus Student Union visa chuan tu thang no jama ka impuinaga union secretary le phun thang dam no bi reng re no mak te be karo dau karo nu dau dam nu mari ame be rin thango tiloka I knew na chui ka dam nu chol le kasem ni thango
2: sare I knew le ani thautan na chuan na tu ka ho bia ani chuan ba ma tu kong ta ka tu thau e ati da ani ani ong kama ka ta no first president na za bui bna ti ga first president tu ga phun thang ai ma thang bi za thoi ba ha thang bi za lo ti ga za khwan za rai ti ga thang thang to ti ga phun ta noi ti ga phun ta no kai bi mani president roi bing le song sam ga ni pui cha a GPRNB timatebe jileng rong bia recognize tolang deba ni mi ping zum em to ga jileng rong bia recognize to zalang timatebe nuweng klesar bi ani ming sui zalang deba ni kong to ga tika kong ta no ani mi jen da bi tika ka khan no ngai jileng rong nuweng klesar bi ga ani IMB se na le tika ani menga recognize to thanglang timatebe ani menga nuweng klesar bi pi sui thanglang deba 2047 di na thauga ni stargan dong no re iso sanale union ne le tiga tongge ti da makan sai ga tiga tong pai da tiga mani no na tiga ni ding neglect to ga tiga sungan sunga stargan dong pai da ani dinga ka ti lo thang ma ka tiga unga ai mani no bu no jeleng rong ti ba mani pathum meng ja tiga se pai se pelo ani meng le ha ga swi no re ti ja kau thang no ati di da ani meng indicate to ga ani meng a swi ma pre pa na ani lo sia ga iso san bi ti ma te be union mi ro na ti ga nong ning bi pe meng a ma ga ti ga ong ai sian khai thau khai pa pa ni sharing kha cha to nga pa da ani meng bi swi thau ma ga ti ga ani ding ga ti ga hoi thang ga ong ai ti re pa na 2098 om there 67 march bi ga into ma GPRN conference vega ani association om executive secretary za sathoi tiloga ani union om member za lo tiloga za khwan za rai tiloga tai tai member ani pi pakruk siri union pela pakruk siri tiloga association om member ka cm le tiga se loga zeron lideron se soron lengron se soron tiloga rongmai om se soron binding le tiga meeting hong khap tibina hai wi jen da phun som ma la ni um ma sui thau thang ka mo ni leng to ba ani lang na cha pi thang ma dan re ni ding no main klesar bi ga la kho thang lang na khang pa na so thang ngo ti ga ni me mon na samit to ga mi bing khaw ma ni subscribe ram bing khaw le e ban to ga mari rai thang doi memory nam le samit to ngai a ti lo ga ani si san na si ta re je peren um meeting bi ga ni no main klesar re phun so roi kata ek tele te phun so lo ga setan ka bi ga nagaland state om zeron om president zeron pa na zeleng rong om president na nagaland state te phun nai ek longa lang tin ma pa na ma na speech thopi nu ka bi ga zeleng rong bu noren pathung ba zeleng rong ti bo ba impha bani jan na ani lan nu ja me tukling nu ja me hapli ja me lawsat ne ja me tuina luang san maina chok san zeleng rong ti ba ani she ong long chung e zeleng rong ring te lo de ga man sang ga pawe mi bing le zeleng rong ring te lo de ga pao lang din ka mi bing na le ti ga sui pao da me ti nu ka bi ani le lo sha re lo sha lo ga ni ma na lo ga la na mai rai tang khap ti nu bon speech bi tang khap ti bi za sa to ina mo speech bi aman por pe la ka hal lo ga ma le ti ga speech bi thau re bi thau nu ka bi o zeleng rong una ron ani pathom pabli la bi ani ding le ani meng le lo thang o di ga ani na stargan to hong nu ani na ni hong nu a sunga sunga tai hong la ani na 90 ip tang bia ni sunga sunga tang ha re tiga ani tang lo thang ma ka ung nu song bi ani le tiga de ni na zileng rong kling nu zam e ha ya lo sa nu zam e to kling nu zam e tiga de ni ung di san am la pe ma jo ba ani bu mna ron to ga ani ding lo kho lang kung nu am jo ba o de ni pathom jo তো চুইগা দেনি জিলেং রংগা তো চুইগা তো আরো আনি পুইরানিং বা আনি দেনি বুম নারানি দে কাউন লাই তোলান রো আনি দিঙা মঙ্গাই মুই বি দেনি মউনাই সাইন বি আনি দিঙা কাউন তো থাংলান রো হিয়ালি হাক থাংলান রো আনি দিঙলি ইনভাইট তো থাংলান রো আনি লি হংলি হংলা লারো আনি না লাস্ট তো গা আনি শিশক তাম রই দেগা মাই মেসেজ তাম গরাই তাং লগা আনি রিলেশন আনি নাক পাং পাংদরি
1: জৌদিগা
2: পাও থংশিয়া লগা আনি মান স্পেস পিগা পিগা অংকা বি বোম নিয়ম মিটিং অংকে পিগা আনি গাড়ি থাকুদই থানো মান শিশকাপ তিলগা সা সাথোইনে শিশকাপ তিলগা নিকে পিনা বিটিং পিকআপ তোলো আনি গাড়ি ইনথুমলিয়া তিগা মিটিং লয়েম গা তিগা শিথাওদ্র তিগা আনি লোশিয়াগা নোহাইমা গা তিগা তিং হানে আনি চংনে কি বিহা নোহামা তিগা নিম নিম গা আনি নোহাইমা গা তিগা মিটিং মেনা হানসের আতিগা হানসে দামি জিলেং রং বি উংনু জেমাইল লিংমাই রংমাই উম সে সেনবা হংবা হংতাম নিরেলে মিশা লাপিলে হাইবা তিসা হংতামা চুহে মানে রিগ্রে তো টেলিফোন তো সুই নোলে সুরে আনি লাপি আতি অংবা হংতাম এ আনিদিঙা আনি আনিলে এ ইনু টেলিফোন মেয়ে আনিদিঙা তে আনি নামা তিক টেলিফোন তো
1: সুইগা
2: তিকা কবি আই লোসাম ও আনি কান চান কামে আনি ক্রো আলমে ভাব তানো সুং লিয়ানো আনি পুইদিন কেরিয়ানোর নালে তিক টেলিফোন তো সুই নোলে সুই আতিদ আনি হামনি না থাকা আনি জিলেং রং বি আনি সুইমং সুইগা আনি গাই তো তো শিলাচুব পাম তো থাকব হিগা আনি সোগা সোগা জিপিআরএম বি রেকগনাইজ তোলা আনি হাইছে প্রসেস তো আরে হালে রেকগনাইজ তো থাকে হাব নং বিগা আনি ইন্ডিয়া গভর্নমেন্ট মাংলে আনি কমা কাবুই দিবি রংমাই দুই সুইনজয় তিরে জেলুয়া জেলেং রং রেকগনাইজ হবি আনি সুই মাং নুসুগা আনি দিঙা রেকগনাইজ থাকো দে ইন্ডিয়া গভর্নমেন্ট বি রেকগনাইজ তোলাং তিগা প্রসেস তো কাবি যা জেলেং রং রয়ে উং থামসাদমায় তিদ আনি পুইরন বা আনি সেপারেট রেকগনাইজ তোলাং প্রসেস তো কাবি গভর্নমেন্টলে আনি লং লাম্পুই যা থাঙ্গা আনি সাই মানু সঙ্গে আনি রেকগনাইজ তোলা লো আনি করোগা আনি দিন রেকগনাইজ তো থাকে করোগা আনি মঙ্গাইলে মঙ্গাই থামতরে দেখা হাগাইগা আনি না প্রসেস তো অমবিগা তঙ্গান জে রন রেং রে আনি কমাই আনি নং তোগা তিকা রেকগনাইজ তোলা মলাম মলাম তিকা রেকগনাইজ সুইগ্রাম থাকে আনি লাম্পুই ফমু লোগা তিকা আনি পুরান কমাগা তিকা রেকগনাইজ তিকা প্রসেস থাকলোগা লোসিনাম নয় তিগা আপায় আম করোনো লিফাং রয়ে তিগা আনি নাই মানু জালে কাদাওগা তিগা তোহং দামনো সেম তিগা আনি আরাই থাং রাই থাং নয় তিরপনে আনি না তোখং টোনো তিয়া আনি হাগাই তিগা প্রসেস তোনো বিং বিগা সেক্রেটারি রলে রিজাইন তো থামো ভাই প্রেসিডেন্ট তোনলে প্রেসিডেন্ট তোনলে রিজাইন তো মারিও আনি মিবিং যাই জিপিআরএন বি রেকগনাইজ তোনো তেমন বি ইন্ডিয়া গভর্নমেন্ট বি আনি ইম্পুই রেকগনাইজ তোলং প্রসেস হাই লোসিম সানি খালে খালে রিজাইন তো আনি চাম আনি চাম গা তিগা হাইয়া রেকগনাইজ তো সান আনি খা রিজাইন তো চাম আই জংগ্রি পাই ফুল চামনে জঙ্গে তিগা সুং চাম গা তিগা সন্তো চাম আই প্রেসিডেন্ট রে সুলেন গা যা থাই
0: আইসু থাংদ্রোয়ে তঙ্গাই কতাক স্টিফেন বরিয়াম খালে বি থাম্বাও ফর্মার অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল মেম্বার হাউচং সেগমেন্ট বরৈপনি খাওনা ngai thang onu mi bing jating sun karoi mangchari jo
3: inpui gi thoram tabire akashbani imphal haujik sandok cheri mar paite amadi thadau gi thoram mathang mathang oina

আকাশ ফানিং ফাল চিওতলি চম দায় সহিয়া রাম দায় তাতুরি পুমাবি সোজ সুতারি সুলে ত্রিপুরি হাই মিডিয়াম ওয়েভ মিটার ট্রাইচা রাম দায় পয়েন্ট আলি আলিয়া কিলো হার্স ট্রাইচা রাইচা হাই হিনুয়ে রায়া অজুভি কা তিলুলেছে আকাশ ফানিং ফাল অজুভি কা হাই রোনে চোপিলে ওয়েস্ট এশিয়া হি ইউনাইটেড স্টেটস আলিয়া ইরান হাই থমা রে সোয়ানু বুফেকো ভানু পু হাইজনিওয়া শিপু পালাই পিয়া বুড়ে ইউনাইটেড স্টেটস নিউ পাও বুনেও পু মাই শিপা মাইনেও ইরান মাই নিউ ওয়ে ক্রুড ওয়েল ট্যাঙ্কার্স মঙ্গল হাই সুম শিপে ডাইভানিউ রে ইরান নিউ ওয়ে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আই আর জি সি নিউ ইউএস নিউ ওয়ে রে সুরে সাখাও এ হাই তালা তারে পেথে আ হাই থ্রা দাইন চোভে কো ভানিউ রা পপে এ হাই ভে ভানিউ জর্ডান হি ইউএস মাই বুড়ি বুঝি ইরান নিউ মিসাইল দাম যাও কোথানু বুড়ে আধে আবু আচ্ছা পাবু ইন্ডিয়া কিউয়েট ফরেন অফিস কনসালটেশনস বুড়ি ভেহি নিউ নিউ হাইট নিউ স্ট্রাটেজিক পার্টনারশিপস সুমা ভেপু পালু লাই ভেহি আলি টুলুয়ে হাকা বুড়ি তেলিচি এডিশনাল সেক্রেটারি অফ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অফেয়ার্স এম ই এ আসেম মহাজান আলা কিউয়েট ভে ফরেন অফেয়ার্স মিনিস্ট্রি ভে অ্যাসিস্ট্যান্ট ফরেন মিনিস্টার ফর এশিয়া অফেয়ার্স নওয়াফ আব্দুল লাতিফ সুলাইমান আল আমিদ রানু পু হাইনু সাসথিয়া বুলুয়ে মিটিন হাই তেলিচি মে হাই থিনিউ দাই কলোজ পলিটিক্যাল রিলেশনস ট্রেড ইনভেস্টমেন্ট ডিফেন্স সিকিউরিটি এনার্জি টেকনোলজি এগ্রিকালচার হেলথ কালচার আলিয়া মাই মাই চা ভৈপু পালু এ সুমা ভৈপু পালু লাইভানু আফ্যাই এ নিউ হাই থিনিউ আনিয়া হি বুলাই ফরেন অফিস কনসালটেশন হাই নিউ দিল্লি হিনু বুলাই ভেহি আলি টুলুয়ে এ বুলাই তৈলে হাই নিউ হাই থিনিউ তৈলে মোচা নো বুচিনু বুলাই ভেহি আলি টুলুয়ে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং হাই তৈখে আছ শ্রীলঙ্কা হি তাভে লুলাই ভানু পু হাই আদে হিনু কলম্বো হি ভেলুরে হাই তেলিচি পুনু জিত সৈমাই নিউ তে হি তাভে সুমাই তৌহি আচু কোটে নিউ হাই থেনু চাবৈ ফেকো আবু হাই পুমাই তৌনু জা দুলি ট্রিপে দেই রানু পপে হে নিউ হাই থেনু আদৌ জে এ আশ্র আলা লুচে হি লু আজিয়া বু থেফেয়া শ্রীলঙ্কা নিউ সুফ ফেলাই শি তৈলিচি ভে আদৌ বুবুচি ইন্ডিয়া নিউ পুমাই দে নিউ আল্লাহ পিলে রানু ডিফেন্স মিনিস্টার নু পপে হে পুনু চি পৌরি তেলিচি মাইপু শানু ইন্ডিয়া ওই ইকোনমি আদা তেও তারে সস আচু চুহি জিত সৈমাই নিউ তৈরি ফৌ হি ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি সালি সুরি আলা গ্লোবাল গ্রোথ হি যা চার সুথা পেরি ভৈয়া পৌঙ পুয়ে আজু আবু আকে পাবু ন্যাশনাল নিউট্রিশনস মান টুয়েন্টি টুয়েন্টি সিক্স হাই ইউনিয়ন মিনিস্ট্রি অফ উইমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট নিউ ভারানাসি হিনু সুপিলে হাই তেলিচি ইউনিয়ন উইমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার অন্নপূর্ণা দেবী নিউ চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ ইয়া আকিয়ালু ভেলু জিয়া রুদ্রাশি কনভেনশন সেন্টার হিনু ক্যাম্পেন হাই লান সুপিলে ক্যাম্পেন হাইনি হাই নিথু কো তৌ অঙ্গনওয়াড়ি সেন্টার স্কুল পঞ্চায়েত আলা জি জি হি জি মসৌ লুজিয়া জিত সৈমাই নিউ হিনু বুফে কো রিলে আজু ইউনিয়ন মিনিস্টার ফর রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়েস নিতিন গাডকারি নিউ গোয়া হিনু ভে পর্বরিম ইলিভেটেড করিডোর নে হাই সাথে পিলে হাইনি হাই সিস লেন আনু কিলোমিটার মঙ্গল জনু দৌয়া ন্যাশনাল হাইওয়ে সিক্সটি সিক্স ইনু রকা ক্রোর ট্রাই রুয়া রান দাইলি লুয়া সুপাই এ হাইনি সুম চেলো থে পানাজি আলা স্টেট ওয়ে রৈ দোহি বুড়ি দই তৌহি তাজাওলাই ট্রাফিক মুথালাই ভে বানু মিজোরাম হি অফিসিয়ালস আচ্ছ মাইলিনু পুমাই ভে স্টেট হি কর্নেল ডোনেশন ভে অ্যাওয়ারনেস হাই দুটাও পাচে এ আচু কোটে হি পুমাই থে থে পুমাই ভে হিঠেও হিঠেও আসি মায় পৈলাই রে রে ভে বানু
mai thik yua trites ren daim mo pa larar hai suri ranu popui. Mizoram we state health and family welfare principal director Dr. Lamlen Liani nu pao bunyu. Mizoram we I ben hai talatari mupe te ha acha lautru chungo chali ninyu hautruwe ye hintyo mucha soa adatu thuluri nu mupe te ha akke nitru chungo mkaimo ninyu mucha soa soluwe ranyu. Ye achu kote hi mai trai ruwa cha hai nu pu mai athe te nu hintyo hai pailu chare ranyu popuye. Adi Nagaland Governor Nan Kishore Yadav nu chumukhiti mahi nu ve youth net ne supa bu net in Nagaland Center sai sa tu pe hai telichi governor nu center hai ni hai mu cho chori liye e the dai to ko le hi la ne thu to abu vu pum ra nu so hi fe pa ni je to je so lu lai va nu ye cham ra hi lo nu la o ala Muraya bumai musuhi fepa mungolu laivanyu vitori li ranu popi. Ye te tulsu ye te daivanyu truto truso lamaivanyu ye cham rasu mai tatamai natumai nali mai ye hai pama muchasuwa finance technology branding digital marketing ala markets hai ngolu laivanyu suchapiri pai ranu popi. Azure Chief Minister Yomnam Khemchen nu Puvi Secretariat nu Health Departments we Fefe Maye Akya Sa Mitin Bulue. Ye Hanhi Velo Jepo Abumanyu Chief Secretary Sri Rajiv Singh Thakur Ye Commissioner Health Sri Suman Singh Ala Fefe Mai Tauli Ranu Velo Jepo Ye. Hai Tilichi Pumai Tonyu Health Card Top Up Scheme Ala Universal Health Coverage Hai Fethu Mochasua Avasusu mui ye dai kuluzo musu ye hai pama healthcare vija hinu sumo vipu palule ririvi vanu apiai. Ajovi ka pala hatawe, ajom she hi mai taulinu ratu rilu zopashianu adopikatse sunu tetom sheshe riluleche. Rai kanu di launu ve mai chinu, daters of sample vipame mai taunu lusu pakatsari. Duke Raya Tolo Rini Adobe Hatsu is an umansu a cat regelu the chair.

তলসা বাজে নয়, জিনু আনা খলে ও লুলু বলসা বাবয়, বয় অজে কাশি পুহি ন খিল বক পেপ্রায়, পেপ্রা মনু হে ক্রিয়া হে আজ ই প্রাচয়, প্রাচ আবা ক খ খ অল বসে খ্রে প্রে আত চিসাই মাসে ওজে সে লতু চয়, চয় আনা পে জ আন্তে তো চিসাই কন জে সে লতু চয়, চয় নি শে কুশে মে নি প নি খ্রাই ফ্র কমে ও সাজ সাজ আচে পে নি আই দি খ্রু ইল আস ইসাই চুই খ্রু ইল আস আস কু হে মা রেচ সাচি আনা পাচা খ্রু স লচ লচ আনা পে নি আই চুই খ্রু ইল আস ইসাই দি খ্রু ইল আস আস কু হে মা রেচ সাকরে কন পাচা খ্রু স লচ সে তো কেলি পু সলু সি দে সে খে সে কালে সে দেশে ওচি সে ছিল এর উচি ছিল রে হুখে কারে খে খে কথল এর পু সলি রে মাকে সাদা কুশো সাদা সাতা চারা ও যে নিশে সে এত কচু এত এত আই লুলু আত চিসা মেমা প্রাপি অদায় অদা আই লুলু নিজ অস নি না অস অদায় সে তো কেলি চিবে নমা পৃখ যে তো চে নম ক্রয় মক্র আই লুলু আত চিসা মেমা প্রাপি অদায় আনা পেনি ফে পেয়ালি লেয়া নিজু আয়ে চানি অদায় সে তো কেলি চিবে নমা পৃখ যে তো চে নম ক্রয়

আকাশবাণী ইম্ফল আর হুনা খৌবং আচুই পং অনাংরমসা থানুংলা ডব্লিউ সুমরেন পামিলি রিমিকপ দা আচুই খামচাই পাবিং উইমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট উই ইউনিয়ন মিনিস্টার অন্নপূর্ণা দেবী না আচু বারাণসী চিকো কাকসু ন্যাশনল নিউট্রিশন মন্থ হাওপমি হাইরা নাগাল্যান্ড ট্যুরিজম সার্কিট সেমকাদা খালাইচুই ইউনিয়ন উই ডোনার মিনিস্টার জ্যোতিরাদিত্যা সিন্ধিয়া না পায়ংসং মিলিশিয়া থাইরা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী নাহাঙ্গ মেনুফ্যাকচারিং এন্ড টেকনোলজি উই সাকসব কয়া খাই হি কথর মেনুফ্যাকচারিং ফিউচার আখ সেমগাদ খালই দাহা হংসিনীদ খনি কাকসু ন্যাশনল ফিল্ম অওয়ার্ড প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু কচাং হিউ ডাইরেক্ট মকদ খনি থমিগা আরো পাবিং মাইসাইনাংরমসা উইমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট উই ইউনিয়ন মিনিস্টার অন্নপূর্ণা দেবী না আচু বারাণসী লিচিকো কাকসু ন্যাশনল নিউট্রিশন মন্থ হাওপমি হাইরা উইমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি না রুমি রুদ্রাগস কনভেনশন সেন্টার লি খুইকাকা রানিয়াই চুলি উত্তর প্রদেশ উই চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ নল শরুক খুইমি আচু উই রানিয়াই চুলি নিউট্রিশন ফেয়ার আখল খুইকা ক্যাম্পেন হি গলাই হুই অঙ্গনওয়াড়ি সেন্টার স্কুল পঞ্চায়েত খল সিম সিমলি ইউবাদ ক্যাম্পেন খুইকা মিরা ন্যাশনল নিউট্রিশন মন্থ হিউই কুম হিউই তুইকুইনা আওয়ার অঙ্গনওয়াড়িস আওয়ার রেসপন্সিবিলিটিস কচিহিনা খামতাই আসাদ অঙ্গনওয়াড়ি সেন্টার বিংলি নাউশিনাও বিংলি প্রোটিন উই শরুক কজং কল খামথা কসক কজা মিজা খবাই উই মতাংলি ইয়ারুইলি থৈসক খবাই খুইকা ক্যাম্পেন আখন কল ক্যাম্পেন হি কচাং আখপৈ খুইকা মিরা ইম্ফাল ইস্ট ডিস্ট্রিক পুলিশ উই এ এন টি এফ সি আর পি এফ কল ইয়াদামলি নসিকলগ কম্বাইন টিম আখন কৈকোলি ককপেউ খাঙথিং ওসেন সিংগ কালি ব্রাউন সুগার সা সালপাইয়াদ নিংখমং অটিউর কিলোগ্রাম আখ তুখুই হাইরা মণিপুর পুলিশ উই সঙ্গে সামগ ফং পও আথিশুরদ ব্রাউন সুগার জে ফুগসা মিগ থুমল তুখুই হাইরা আচমুই আইন টু হুইলার গাড়ি আখ গল মোবাইল ফোন কথুমল তুখুইদ খাঙথিং খুইকা খবাই কস্টডিলি হাই মিদলাইয়াদ হাঙা ন্যাশনল প্রবলেমস অন ক্লাইমেট চেঞ্জ এন্ড হিউম্যান হেলথ ন্যাশনল হেলথ মিশন মণিপুর কল ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস মণিপুর নাসিকলগ রুমি আখামুই আইন ইম্ফালি সিনি কাকসু ইন্টারন্যাশনল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাইস মায়ন মিরা জিমিকশো হি মায়নগিদ খালাই হুই থিম ক্লিন এয়ার হেলদি চয়েসেস একটিং টুগেদার ফর পিপলস এন্ড প্লানেট কচিহিনা মণিপুর নেফ্রোলজি ফোরাম না ইন্ডিয়ান সোসাইটি অফ নেফ্রোলজি ইস্ট জোনলি রুম জিমশো থুমথং উইবং ইস্ট নেসকন 2026 ইন্ডিয়ান সোসাইটি অফ নেফ্রোলজি ইস্ট জোন কনফারেন্স কচাং হিউই ডাইরেক্ট থ্রাদ আখ হুই আইন ইম্ফালি হফোখাওরা কনফারেন্স হিউই তুইকুইনা কিডনি হেলথ ফর অল ইকুইটেবল এন্ড সাস্টেনেবল নেফ্রোলজি কচি হিনা কনফারেন্স সিলি থেমলা কাহাই কল ফাওলা কাহাই ডক্টর কয়া খান শরুক খুইমিরা দা হাঙা আইজি মণিপুর আইন নাগাল্যান্ড সেক্টর সি আর পি এফ মরুমদ হং চিষেট থরুক কাকসং বটালিয়ন সি আর পি এফ উই কমান্ডেন সৌরভ কুমার চৌধুরী উই ইয়ংসং খামি আজিংলি আচু 10 কিলোমিটার সাইক্লিং ইভেন্ট আখ ইম্ফাল ওয়েস্ট ডিস্ট্রিক মণিপুর লি খুইকামি হাইরা ইভেন্ট হি স্পন্দন স্পোর্টস ফর পিস এন্ড ডেভেলপমেন্ট অক্রোস দ্য নেশন প্রোগ্রাম উই আজিংলি রুম খামিনা রানে হি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাইনা খেলো ইন্ডিয়া প্রোগ্রাম উই আজিংলি গলাই হিলি চিংরি গাহাই খুইরামি খবাই কল খানুইথোত পিং উই গ্রাস রুট চ্যালেঞ্জ হি গরেউ হানলি শরুক খুই গসক ড্রাগ অ্যাবিউস হিলি গসুংরুম খবাই খুইকা খামিনা এভেন হি পদ্মশ্রী এন কুঞ্জারানী দেবী ওয়েট লিফটার না মসো ওসাদ হফোকমিয়া সাইক্লিং এভেন হি কংলা ওয়েস্টার্ন গেট ফার্স্ট এমআর জংশন আইন হফোকলগা কোয়াকৈথেল বাজার ইম্ফাল কলেজ পুনিয়া হন্ডা
showroom Little Flower School, Kwagithel Bazar Traffic Point, Kashampa Junction, Lok Bhavan Gate Apam Binghi Ngaruiva Mamanda Kangla Western Gate Li Kupsanga, Event Hili Mihang Chigoda Matina Sharukhuimiya, Sharukhuimiga Hai Athumbingli Case Prize Lingarumda Certificate Ina Medal Yaumi Haira Da Hanga. Nagaland Tourism Circuit Semkada Kalai Chi Union Donor Minister Jyotiraditya Sindhya na Yawada Vayang Sang Milushet Haira Kuiru Sindhya na State Sarkar Kala Donor Ministry Wi Official Binglingarum Da Ngasan Khangrum Kazib Akhala Khuika Haira Kazib Chili Tourism Circuit Hi Tourist Yaukara Bing Winning Uklung Chingri Aina Ngasam Khuigapai Apam Akhang Sang Sakhawaila Ngasan Ngarum Haira Kuiru Sindhya na Hangda Tourist Bing Wi Uklung Penmiship Khawai Ngalai Jui Culture Pangthem Horticulture Tradition Kala Thar Khamathing Ji Kashyap Aina Tangda Chitai Mi Phalungi Gachina Dala Hangmi Haira 2025 Wivang Ngalai Hili Dukji Matami tweeted Sakami Police Station Gapang Gakuili Megalaya Wi Sorali Ngasoda Sorali Kalai Police Station Na Kataruk Pamli Zanghaira Hiai Nangsoda Police Station China Megalaya Wi Dukji Matami tweeted Kasa Police Station Ngasahaira Meghalaya we DZP Ida Sisa Nongrang na Shillong Li Khalai Police Headquarter Li Khuikaka Ranye Akali Tuhi Pongsho Khamina. Ranye Chili Sora Police Station we SDPO Kala Officer in Charge Li Samanji Mimi Haira. Police Station Ji Thark Matheng Lakaina Kahaimang Maningla Duty Sami the Khalai Police Pingna Atam Chalakaina Crime Li Mari Khalai Miping Tukakui Digitization Kasa Station Chui Kui Marai Dali Khalai Richumnao Katongali Kamatha Mari Leida Ot Mathalakaina Sa Khami Wivang Saman Hi Samgapangna Da Hanga Northeast region we state being Chia Assam Arunachal Pradesh Meghalaya Manipur Nagaland Mizoram Kala Tripura Ali Ajugazing Malakaina Rora the India Met Department na Hangdalaya Met Department we Shongaina Migashok Pao Atishurda Bihar Jharkhand West Bengal we Ganga Valley Kala Orissa Apam Binghilila Ajugazing Malakaina Rora the Hanga Andaman Aina Nicobar Island Andhra Pradesh, Tamil Nadu, Puducherry, Kala Karai Kali, Pangla Kahai, Shipanding Soda, Rikan Kangashai Zangda Kazing Rola Paya Dela Hanga. Thasai Chilala, Andhra Pradesh, we Samadru Paili Kalai, Apambing, Kerala Kala Mahedali, Aju Kasawi Changhi, Matai Sang Haula Paya Da Hanga. Prime Minister Narendra Modi Nahangda, Manufacturing Aina Technology, we Sagashap. Kaya khawi manga aina ngalai hiwi kathar manufacturing future akha semga da khalaina da hanga high level technology pingwi heavy maritime shipping aina changda yangsangda ngalai hili mapung kapha ayar ngalai li depend magasa supply chain laya da hanga tu hi aya gujarat wi bododa rali lupa kror thing thumra da phanga langda wi Regasang project kaya ka tharka khamili Prime Minister na phongsho khamina. Aya tharka mi gahai project ping juwi ngachaili Western Dedicated Flight Corridor wi khamataya section kathum zangdalaya. Hina Flight Corridor Network wi osin bing mapung phada singang saksha phaura da hanga. Prime Minister na hangda ngalai hiwi transport aina logistics sector li khangachai khuigra mi shapta khalai hina ot phungung phungwa ka sawi otsin li ka pha khangachai kaya khala khuigra mi shaphaira da hanga solar nuclear kala wind energy sector li ngalai hiwi khanui thot pingna sarkar li sit ka sang ainang so da katomi da khalai ga thaila samang da laiya da kuiru modina phongshok chalaya ngalai hiwi rail network li Atam Hili Chunagi Ji apartment Tinghang Panga Langda Kala Wagon Lak Kani Tinghang Panga Langda Hila Ngarum Sang Mihaira Da Hanga Hang Shini Da Kani Kagashung National Film Award President Draupadi Murmu Na Kachang Hui Darik Makuda Kani Li Gujarat Hui Ekta Nagar Kebariali Yaumi Gidalaya 2024 Kumwi India We Cinema We Luiramli Kamatai Ot Garut Pungmi Da Khale Filmmaker Actor Technician Kala Khangatai Artist Bingwi Pamli Saman Hi Yaumi Gidalaya
Yaumigi Gachina, Cinema We Luiramli, Mayala Kahai National Film Award Hi, 1954 Kumwi Aina, Migapokna, Twigahai Zingum Hangshini Hili Ngalehiwi Aming Paula Kahai Film Li Marikalai, Paula Kahai Miping Li Gakatom Ainang Soda Kayagashi Kamisada Saman Hi Kamina, 2024 Kumwi Saman Yaumigi Da Kalai Chile Article 370 li best feature film, Bangar li best non-feature film, kala Ram Nami li best documentary hi mimida, kayagashi mimira, best actor hi Mamuli aina Artik Aryan li mimira, best actress hi Yami Gautam li mimira, Randeep Huda li best debut director with Saman hi mimira. Achui Pau Manga Changrang Laga Latluida Khamataya Pau Bing Pamilu Shetli. Women and Child Development We Union Minister Annapurna Devi Na Achu Varanasi Li Chiko Kaushung National Nutrition Month Hopok Mihaira. Nagaland Tourism Circuit Semgada Khalaichi Union We Donor Minister Jyoti Raditya Sindhya Na Vayang Sang Milu Shethaira. Prime Minister Narendra Modi Na Hangda Manufacturing and Technology We Sagashap Kaya Kha Manga Aina Ngalaihi Gathar Manufacturing Future Akha Sem Gada Kalaina Dahanga Kala Hang Shini De Khani Kagushung National Film Award President Drobati Murmuna Kachanghi Widarik Makuda Khani Thang Yaumi Gidalaya Achui Pauhe Inanga Changhaira Pauhe Akasvani Infalu Ena Chiho Khamina Ari Le Itumna Onmi Ragui Kalangasan Aukmina Gasa Vareshi Labing Maron Maron Dak Nganangrum Le Shitsa

মথং দলকচারিব পোস্টকার আসে পাছই পার ফোর লাই হরাউবুং মনাকতগি হিজম আজেম না থাবিরাকব পোস্টকার নে তাবিনিঙে হাইদুনা খানবিরাকলিব ফিল্ম ডক্টর হেমোগি হেরোই ফিল্ম সিদগি সাইটা গজ মিরামদি সুরেন অনিপুন সৎমিনবে সাই সাইরেংবা দীপা ওয়াইখোম সেরাংবা জি শিবচন্দ্র শর্মা